0: प्रस्तुत गीतहरू सुनेर यहाँहरूले अवश्य पनि आनन्द तल्लिनुभयो होला भन्ने हामी आशा साँचेका छौँ र यही आशा राख्दै अब पनि यस केन्द्रबाट रिले गरी सुनाइरहेछौ आकाशवाणी कोलकाता केन्द्रको बंगला समाचार अनि त्यसपछि यस केन्द्रको प्रादेशिक समाचार यहाँहरूले सुन्न सक्नुहुनेछ।
1: आकाशवाणी खबर पढ्छे सुदीप बसु। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানা ঝিন্দে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সহ 20টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেল স্টেশনের উদ্বোধন করবেন তিনি। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে। বেশ কয়েকটি নতুন বিল আসার সম্ভাবনা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এবারের নিট UG পরীক্ষার ফল প্রকাশ করেছে। ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে নিয়ে পবিত্র রথযাত্রা আজ ফের শুরু হচ্ছে। গতকাল সন্ধে নামায় স্থগিত ছিল রথযাত্রার আনুষ্ঠানিক প্রক্রিয়া। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার ঝিন্দ স্টেশন থেকে ঝিন্দ ও শনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনে যাত্রার সূচনা করবেন। তিনি 14,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাসও করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশ বান্ধব ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার হলেও আপাতত সেটি সর্বোচ্চ ঘন্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনে 10টি কোচ রয়েছে। শ্রী মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয় তৈরি স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 64টি স্টেশন চিহ্নিত হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আজ পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে বিহারের শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। প্রধানমন্ত্রী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের পুনর্বিকশিত 2টি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন। এগুলি হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশন। এছাড়া রঙ্গিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবাট পুনর্বিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন তিনি। কেরালায় নবনির্মিত এবং আধুনিকীকরণ করা 6টি অমৃত রেলওয়ে স্টেশনের উদ্বোধন হবে আজ। এই স্টেশনগুলি হল চালাকুড়ি, অঙ্গামালি, তিরুর, থালাসেরি, পারাপ্পানগাড়ি এবং নীলাম্বুর রোড। প্রধানমন্ত্রী আজ বিকেলে পাঞ্জাবের জলন্ধর সফর করবেন। সেখানে 5,470 কোটি টাকার বেশি মূল্যের রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পগুলির লক্ষ্য যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। জলন্ধর থেকে তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় স্টেশনের পুনরুদ্বোধন করবেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। আজ রাত 9টা নাগাদ তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। বিএসএফ এর ক্যাম্পে রাত্রিবাসের পর আগামীকাল উত্তরবঙ্গে 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। যোগ দেবেন প্রহরী সম্মেলনে। এরপর দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে গঠিত এলাকার একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্ত নিরাপত্তা, বিএসএফ আউটপোস্ট সহ একাধিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা বৈঠকে যোগ দেবেন। আগামী 19 জুলাই রবিবার শ্রী শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল 4টে নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবার কথা। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে। 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা চলবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল এবং অর্থ বিলের পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে এই অধিবেশনে। নিট UG 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। এবার 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। পাঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পঞ্চল বানসল 720-র মধ্যে 715 নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন। পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা, উত্তীর্ণদের মধ্যে 58% বেশি ছাত্রী। এবার উত্তীর্ণ পরীক্ষার্থীরা MBBS, BDS, আয়ুষ এবং অন্যান্য স্নাতক স্তরের মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে টানা 6 রাত সামরিক অভিযান চালালো। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হামলার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়া। ওয়াশিংটন দাবি করেছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য তেহরান বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে দেশটির অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো সাম্প্রতিক মার্কিন হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অতিবাম সন্ত্রাসবাদীদের দেশে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্প প্রশাসন নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যেসব বিদেশি নাগরিক অতিবাম সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানের পাশাপাশি উস্কানি দেয় তারা আমেরিকার শত্রু এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের স্বাগত জানানো হবে না। পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কাশ্মীরি প্রবাসীরা গত বুধবার ব্রিটেনের ব্র্যাডফোর্ডে পাকিস্তানি দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জাকের ডাকে এই বিক্ষোভের আয়োজন করা হয়। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে রাষ্ট্রীয় নিপীড়নের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে খতিয়ে দেখার জন্য আহ্বান জানান তারা। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে নিয়ে পবিত্র রথযাত্রা আজ সকাল 9:30 পুনরায় শুরু হচ্ছে। গতকাল সন্ধে নেমে আসে রথযাত্রার আনুষ্ঠানিক প্রক্রিয়া স্থগিত রাখা হয়। নির্ধারিত সময় অনুযায়ী আজ ফের রথ টানার কাজ শুরু হবে। এদিকে রথযাত্রা উপলক্ষে পুরীতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেশ বিদেশের বহু পুণ্যার্থী ঐতিহ্যবাহী শোভাযাত্রা প্রত্যক্ষ করতে পুরীতে উপস্থিত হয়েছেন। গুজরাটের সন্ত্রাস দমন বাহিনী ATS পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের 5 জনকে গ্রেপ্তার করেছে। পাটান জেলার সিদ্ধপুর তালুকের খড়িয়াল গ্রাম থেকে তাদের পাকড়াও করা হয়। আধিকারিকরা জানিয়েছেন চলতি মাসের 3 তারিখ গ্রেপ্তার 8 সন্দেহভাজন জৈশ জঙ্গিকে জিজ্ঞাসাবাদের সময় এই 5 জনের নাম জানা যায়। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস উদযাপন করা হচ্ছে। ন্যায় বিচারের সমর্থন, ভুক্তভোগীদের অধিকারের প্রসার এবং বিশ্ব শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ করাই এই দিনটির মূল উদ্দেশ্য। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং ওড়িশার বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং বিদর্ভেও কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে IMD। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক আজ উত্তরপ্রদেশে মাই ভারত জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মেলনের আয়োজন করছে। আগামীকাল ও 19 জুলাই 2 দিনব্যাপী চিন্তন শিবির আয়োজিত হবে। মন্ত্রক থেকে জানানো হয়েছে এই 2 কর্মসূচির লক্ষ্য তৃণমূল স্তরে যুবকদের অংশগ্রহণ বৃদ্ধি, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করা। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া, প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সে সহ একাধিক আধিকারিক উপস্থিত থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে রবিবার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন ম্যাচের আগে মার্কিন রাষ্ট্রপতি নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার ঝিন্দে ভারতে প্রথম হাইড্রোজেন ট্রেনে যাত্রার সূচনা করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সহ 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেল স্টেশনের উদ্বোধন করবেন তিনি। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এবারের NEET UG পরীক্ষার ফল প্রকাশ করেছে। ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে নিয়ে পবিত্র রথযাত্রা আজ ফের শুরু হচ্ছে। গতকাল সন্ধে নামায় স্থগিত ছিল রথযাত্রার আনুষ্ঠানিক প্রক্রিয়া। খবর এখনকার মতো শেষ হলো।
0: यो आकाशवाणी हो, समाचार उषा किरणबाट सुन्नुहोस्। गृहमन्त्री अमित शाह आजदेखि 3 दिवसीय पश्चिम बंगालको भ्रमणमा रहनुहुनेछ। यस अवधि गृहमन्त्री शाहले सीमा सुरक्षा, सुशासन, कानून व्यवस्था र विकास सम्बन्धी विभिन्न कार्यक्रममा सहभागी बन्नुहुनेछ। श्री शाहले भोलि सिलगढ़ी स्थित जुमाका सीमा चौकीको भ्रमण गर्नुहुनेछ अनि 18 बटालियन बोर्डर पोस्टमा सीमा सुरक्षा बलका जवानहरूसित अन्तक्रिया गर्नुहुनेछ। गृहमन्त्री शाहले बीएसएफसँग सम्बन्धित विभिन्न विकास परियोजनाहरूको शिलान्यास र उद्घाटन गर्नुहुनेछ। श्री शाहले आज पश्चिम बंगालको सीमा सम्बन्धी बैठकको अध्यक्षता पनि गर्नुहुनेछ। गृहमन्त्रीले राज्यमा 3 नयाँ आपराधिक कानूनको कार्यान्वयनको पनि समीक्षा गर्नुहुनेछ। राज्यमा औद्योगिक निवेशलाई बढ़ावा दिने उद्देश्यले मुख्यमन्त्री शुभेन्दु अधिकारी आज बाँकुराको मेजिया जानुहुनेछ। उहाँले श्याम स्टील ग्रुपको नयाँ स्टील र पावर प्रोजेक्टको शिलान्यास गर्ने कार्यक्रम रहेको छ। प्राप्त जानकारी अनुसार मेजियाको जेमुआमा श्याम स्टील प्लान्टको विस्तारका लागि प्रारम्भिक चरणमा लगभग 600 करोड़ रूपियाँ लगानी भइरहेको छ। परियोजना अन्तर्गत 2 फेरो मिश्र धातु युनिट र 40 मेगावाट क्षमताको एउटा थर्मल पावर प्लान्ट स्थापना गरिनेछ। तय कार्यक्रम अनुसार मुख्यमन्त्री लगभग 12 बजे हेलिकप्टरबाट मेजिया पुग्नुहुनेछ। कार्यक्रममा उद्योग मन्त्री तापस राई, भारतीय जनता पार्टीका प्रदेश अध्यक्ष समीक भट्टाचार्य, लोक निर्माण मन्त्री अजय कुमार पोद्दार तथा परिवहन एवं श्रम मन्त्री अर्जुन सिंह र समेत मन्त्रीमण्डलका सदस्यहरू उपस्थित रहनेछन्। साइबर अपराधलाई प्रभावकारी रूपमा नियन्त्रण गर्ने र पीड़ितहरूलाई यथाशीघ्र सहयोग प्रदान गर्ने उद्देश्यसित पश्चिम बंगाल पुलिसले राज्यका सबै पुलिस स्टेशनहरूमा 24/7 साइबर हेल्प डेस्क स्थापना गर्न पहल गरेको छ। यसै क्रममा आसानसोल दुर्गापुर पुलिस आयुक्तालयले हिज आसानसोल पोलो मैदानमा आयोजित रथयात्रा मेलामा विशेष साइबर सचेतना शिविर आयोजना गरेको थियो। उच्च पुलिस अधिकारीहरूले शिविरको उद्घाटन गरे र मेलामा आएका हजारौं श्रद्धालुहरूलाई साइबर सुरक्षाबारे जानकारी दिए। अनलाइन धोखाधड़ी, फर्जी लिंक, ब्याङ्किङ धोखाधड़ी, यूपीआई धोखाधड़ी, सोशल मीडिया ह्याकिङ र अन्य साइबर अपराधहरू रोक्नका उपायहरू र जनचेतनाका बारेमा पर्चा वितरण गरिएको थियो। पश्चिम बंगाल सरकारले भारतीय प्रशासनिक सेवाका वरिष्ठ अधिकारी स्मृति रंजन मोहन्ती आईएएसलाई गोर्खाल्याण्ड क्षेत्रीय प्रशासन जीटीएका नयाँ प्रमुख सचिव पदमा नियुक्त गरेको छ। जारी सरकारी आदेश अनुसार उहाँले जीटीएको प्रशासनिक नेतृत्व सम्हाल्ने जानकारी प्राप्त भएको छ। खरसाङमा हिज जगन्नाथ रथयात्रा महोत्सव भव्य रूपमा आयोजना गरियो। उक्त रथयात्रा खरसाङ अखण्ड हरि संकीर्तन संस्थाको आयोजनामा गरिएको थियो, जसमा खरसाङ क्षेत्रका विभिन्न मठ मन्दिर सञ्चालन समितिका सदस्यहरू अनि श्रद्धालु भक्तजनको उल्लेखनीय सहभागिता रहेको थियो। रथयात्रा खरसाङको नयाँ बजारस्थित जगन्नाथ मन्दिरबाट आरम्भ भई पंखाबारी रोड हुँदै खरसाङ सहरको परिक्रमा गरेर पुनः जगन्नाथ मन्दिरमा पुगेर सम्पन्न भयो। रथयात्रापछि मन्दिर परिसरमा प्रसाद वितरणसँगै महोत्सव समापन गरिएको थियो। अखण्ड हरि संकीर्तन संस्था खरसाङका सदस्य रमेश प्रसादका अनुसार खरसाङस्थित जगन्नाथ मन्दिरको इतिहास 100 वर्षभन्दा पुरानो रहेको छ र यहाँ निरन्तर रूपमा रथयात्राको आयोजना हुँदै आएको छ। ओडिशाको पुरीमा भगवान जगन्नाथको विश्व प्रसिद्ध रथयात्रा आज बिहान 9:30 बजे पूर्ण सुरु हुनेछ। हिज साँझ अँध्यारोको कारण यात्रा रोकिएको थियो। आज भगवान जगन्नाथ, भगवान बलभद्र र देवी सुभद्राको रथहरू श्री गुण्डिचा मन्दिरतर्फ अघि बढ्नेछन्। रथयात्रामा सहभागी हुन लाखौं भक्तजन पुरीको ग्रान्ड रोड पुगेका छन्। कडा सुरक्षा व्यवस्था गरिएको छ र भक्तजनहरूलाई प्रशासनको निर्देशन पालना गर्न अपील गरिएको छ।
2: नेशनल परीक्षा एजेन्सी एनटीएले नीट यूजी 2026 को पूर्ण परीक्षा को नतिजा घोषणा गरेको छ। 11 लाख भन्दा अधिक परीक्षार्थीहरू मेडिकल दन्त चिकित्सा आयुष र अन्य सम्बन्धित कार्यक्रमका लागि उत्तीर्ण भएका छन्। सबै उम्मेदवारहरूको अंक आधिकारिक वेबसाइटमा उपलब्ध neet.nta.nic.in परीक्षार्थीहरूको भर्ना र काउन्सिलिङ कार्यक्रम सहज रूपमा जारी रहोस् भनेर नतिजा समयमै घोषणा गरेको प्राधिकरणले जनाएको छ। यस वर्ष भारतका 551 शहरहरू र विदेशका 14 शहरहरूमा अवस्थित 5,440 केन्द्रहरूमा लगभग 20 लाख परीक्षार्थीहरू पूर्ण परीक्षाको लागि उपस्थित भएका थिए। आकाशवाणीबाट समाचार पूरा भयो। अहिले 10 बजी प्रमुख समाचार लिएर पुनः उपस्थित हुनेछौँ। सुन्दै गर्नुहोस् आकाशवाणी।

0: सुन्नुभयो गजेन्द्र राई, गीता थापा, हिरा रसाइली, मुकुन्द काजी प्रधान अनि लावण्य गजमेरको शर्मा केही आधुनिक गीतहरू हामी आकाशवाणी खरसाङबाट बोलिरहेका छौं।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠান নিয়ে আজ আমি সৌমিতা আঢ্য এসে হাজির হয়েছি ঘোষপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

0: ঘোষপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে জানালেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক সুপ্রতিম মান্না।
1: নমস্কার, প্রকৃতপক্ষে আমি এই বিদ্যালয়েরই ছাত্র ছিলাম। তখন পাশাপাশি অনেক দূর অব্দিও এখানে ভালো শিক্ষার জন্য কোনো স্কুল ছিল না। ঘোষপুর অঞ্চলে ঘোষপুর গ্রামতে দে পরিবার ছিলেন তখনকার জমিদারি পরিবার। তারা চিন্তা করলেন যে এখানে একটা স্কুল তৈরি করবেন। তারা তাদের ঘোষপুর গ্রামেই একটা স্কুল প্রতিষ্ঠা করেন 1901 সালে, এবং স্কুলটা শুরু হয়, যেহেতু পয়লা জানুয়ারি ছুটির দিন ছিল, তো 2 তারিখ থেকে ক্লাস শুরু হয় এবং 2 তারিখ থেকেই তখন স্কুলের শুরুটা হয়। ওখানে 1901 সাল থেকে 1928 সাল অবধি এই স্কুলটা ছিল, পড়াশোনা চলতো সেখানে। 1938 সাল অবধি স্কুলটার অস্তিত্ব ছিল না সেই সময়। 1939 সালে বর্তমান যে স্কুলটা এখন যেখানে রয়েছে হাওড় অঞ্চলে, এটা হাওড় রেলওয়ে স্টেশনের পাশেই, তো এখানে চলে আসে স্কুল। মিডিল ইংলিশ স্কুল হিসেবে প্রথম যখন এখানে এসে ক্লাসটা শুরু হয়, তারপর 4 ক্লাস 8 ক্লাস ক্লাস 10, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় এলো, 10 ক্লাস, ওল্ড 11, তারপর 12 ক্লাস হলো। এরকম করে করে আজকে স্কুলটা একটা বিশাল আকার নিয়েছে, যেখানে সায়েন্স, আর্টস, কমার্স 3টে স্ট্রিমই রয়েছে, এবং ভোকেশনাল বিভাগটিও রয়েছে, যেখানে মোবাইল সেট রিপেয়ারিং, কম্পিউটার, সিভিল, টেলারিং, আরো অনেক কিছুই রয়েছে।
0: এতক্ষণ আমরা ঘোষপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস শুনলাম স্কুলের বর্তমান প্রধান শিক্ষক সুপ্রতিম মান্নার কাছ থেকে। এখন স্কুলের উন্নয়নের কিছু টুকিটাকি কথা জানাচ্ছেন এই স্কুলেরই রাষ্ট্রবিজ্ঞানের সহ শিক্ষক শুভেন্দু ভৌমিক।
2: আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার, আমাদের বিদ্যালয়ের 2টি কম্পিউটার কক্ষ, শিক্ষার্থী সহ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী মহাশয়দের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করে চলেছে। প্রতি শিক্ষা বর্ষের শুরুতে আমরা জৈন বুক ব্যাংকের আর্থিক সহায়তা লাভ করি। আমাদের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাত্র 5 টাকার বিনিময়ে পাঠ্যপুস্তক সরবরাহ করেন ব্যাংক কর্তৃপক্ষ। আমাদের বিদ্যালয়ে 3 ধরনের মেধা সম্মান প্রদান করা হয়। প্রথমটি হলো স্বর্গীয় ব্রজকিশোর দে মহাশয়ের পত্নী শ্রীমত্তা হরপার্বতী দেবীর সৌজন্যে প্রতি শিক্ষাবর্ষে প্রতিটি শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী শিক্ষার্থীদের ঈশ্বর ব্রজকৃষ্ণর দে স্মৃতি পুরস্কার প্রদান। দ্বিতীয়টি হল শ্রীমত্তা আরতি চক্রবর্তী মহাশয়ের সৌজন্যে প্রতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সংস্কৃত বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপককে এককালীন 200 টাকা দেওয়া হয়, যা কানাইলাল চক্রবর্তী স্মৃতি পুরস্কার নামে খ্যাত। আর তৃতীয়টি হল স্বর্গীয় শচীনন্দন ও অনুপমা দে স্মৃতি মেধাবৃত্তি, যেখানে প্রতি শিক্ষাবর্ষে 9ম থেকে 10ম শ্রেণীতে উত্তীর্ণ প্রথম 3 স্থানাধিকারীদের 300 টাকা হিসেবে, এবং সাহিত্য, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে 11ম থেকে 12ম শ্রেণীতে প্রথম স্থানাধিকারীদের 200 টাকা হিসেবে বৃত্তি প্রদান করা হয়। আমাদের বিদ্যালয়ে একটি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ আছে। এখানে 8ম শ্রেণী পর্যন্ত 2টি বিভাগে টেলিফোন ও মোবাইল সেট রিপেয়ারিং এবং টেলারিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আবার 12ম শ্রেণীর শিক্ষার্থীগণ সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার মেন্টেন্যান্স প্রশিক্ষণ বিষয়ে নিজেদের কর্মমুখী করে তুলেছে। এবং তার পাশাপাশি বিদ্যালয়ের পত্রিকা উপসমিতি প্রতি বছর দেওয়াল পত্রিকা বলাকা, বাৎসরিক পত্রিকা কোরক প্রকাশনা করে থাকে। পত্রিকা, গ্রন্থাগার, খেলাধুলো এবং শৃঙ্খলা রক্ষা প্রভৃতি বিভিন্ন উপসমিতিগুলি নিজ নিজ ক্ষেত্রে সঠিক ভূমিকা পালনের মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ের অগ্রগতিকে ত্বরান্বিত করে চলেছে।
0: এতক্ষণ বিদ্যালয়ের কিছু উন্নয়নের কথা জানালেন স্কুলের

0: আমরা এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র কালীপদ শামাই মহাশয়ের কাছ থেকে তার স্মৃতিচারণায় তখন তিনি ছাত্রাবস্থায় এই বিদ্যালয় কেমন দেখেছেন, এই বিদ্যালয় থেকে কি কি পেয়েছেন, এখন তিনি কি দেখছেন, তাই শুনে নেব তারই মুখ থেকে। নমস্কার।
1: নমস্কার। পড়াশোনা আমার বেশি আগায়নি, স্কুলের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এখানে পেয়েছিলাম একজন শিক্ষক মহাশয়কে, আমি তারই উৎসাহে আকাশবাণীর গীতিকার হয়েছি, নানা রকম গবেষণার কাজে আত্মনিয়োগ করেছি, মাগনের গান নিয়ে একটি ডকুমেন্টারি যেটা আন্তর্জাতিক লোক উৎসবে 8টি দেশে ন্যাশনাল পুরস্কার পেয়েছে, তাকে এই বিদ্যালয়ে পেয়েছি। সেই জন্য এই বিদ্যালয়টিকে এই আমার একটা তীর্থস্থান বলে মনে করি আমি, কেননা আমার সেই সদ্গুরু লাভ হয়েছিল এই বিদ্যালয়ে।
0: স্মৃতি থেকে আরো একটু জেনে নেব, তখন কি দুষ্টুমি করে মজা পেয়েছিলেন, মাস্টারমশাইদের কাছে বকা খেয়ে তখন খুব দুঃখ পেয়েছিলেন, কিন্তু এখন মনে হয় যে মাস্টারমশাইয়ের কাছে এখন আবারও যদি বকা খেতে পারতাম, সেরকম সুখের স্মৃতি এবং মন খারাপের যদি কিছু পালা থাকে সেটাও আমাদের সঙ্গে একটু যদি শেয়ার করেন।
1: হ্যাঁ, দুষ্টুমি তো ছিলই, আমরা খুবই বদমাশি করতাম, মেঝে বেঞ্চটাকে টানলে একটা বিটকিলে শব্দ হতো, যে মাস্টারমশাইটা খুব কড়া ছিলেন তার সময় ওই রকম বেঞ্চ টেনে দেওয়া হতো, টেনে দিলে একটা বিটকিলে শব্দ হতো, এখন সেইটা নিয়ে খানিকক্ষণ সময় পার হয়ে যেত, ওই যে পিরিয়ডের আর কি, যে খানিকটা সময় পার হয়ে যেত, ব্যাস কে করলো কে করলো, আমি নই স্যার আমি নই স্যার, এবারে সেই অপরাধী খোঁজ করতে করতে, সবাই তো সেয়ানা আছে, তো হঠাৎ করে কি আর ধরা দেয়, কোন বেঞ্চি যে সেটা স্যারের পক্ষেও জানাও সম্ভব নয়, এমনি করে করে করে করে আমরা খুবই ফাঁকিয়ে দিতাম, কিন্তু আজকে মনে করছি সেটা না দিলেই ভালো হতো, এবং তখন কিন্তু এই ফাঁকি দিয়েই খুব মজা পেতাম, কিন্তু সেদিনের মজাটা আজকে মজা হচ্ছে না ভেবে।
0: অনেক ধন্যবাদ ওনাকে।
1: নমস্কার, ধন্যবাদ আপনাদেরও।
0: এখন এই বিদ্যালয়েরই প্রাক্তন সহ শিক্ষক প্রশান্ত কুমার মান্না মহাশয়ের কাছ থেকে তার স্মৃতিচারণায় তখন বিদ্যালয় কেমন ছিল, ছাত্র ছাত্রীরা কেমন ছিল তা শুনে নেব।
2: 1969 সালে আমি জয়েন করেছি, আমি এগ্রিকালচারের শিক্ষক ছিলাম, তখন প্রায় শিক্ষকরা হোস্টেলে থাকতেন 15-20 জন, আমরা সপ্তাহে শনিবার রবিবার বাড়ি যেতাম আর সময়টা প্রায় হোস্টেলেই থাকতাম, তখন এখানে ফুলের বাগান খুব ভালো হতো আর ছাত্ররাই সবকিছু করত।
0: কতজন ছাত্র থাকতে পারত হোস্টেলে?
2: হোস্টেলে 150 জনের মতো থাকতো।
0: আর হোস্টেলে কিরকম খরচ খরচা ছিল
2: তখন? খরচ খরচা 22 কেজি চাল ছিল আর কত, 50-60 টাকা বা 100 টাকা এই রকম
0: এক একজন ছাত্র। আর আপনাদের শিক্ষকদেরও হোস্টেল ছিল?
2: আমরা মিল চার্জ দিয়ে খেতাম।
0: আর কোয়ার্টার ছিল
2: না? কোয়ার্টার ছিল না, ওই একটা রুমের মধ্যে আমরা থাকতাম, বা পাশে হেডমাস্টারের কোয়ার্টার ছিল, তখন প্রথম সুধীর মল্লিক বাবু ছিলেন 1969-এ, তারপর গেলেন, তারপর এলেন পুলক রঞ্জন বেরা, তিনি পাশেই একটা হেডমাস্টার কোয়ার্টার ছিল, তিনি কিন্তু ফ্যামিলি নিয়ে আসেননি, অর্থাৎ তিনি আমাদের সঙ্গে সবাই আমরা একসঙ্গে থাকতাম, বেশ আনন্দ করে কাটাতাম। তখনকার যে পরিবেশ, ছাত্র শিক্ষক সম্পর্কই আলাদা ছিল, এখন যেটা টিউশন পড়ার যে রেওয়াজ, সে রেওয়াজটা কিন্তু তখন ছিল না, ছাত্ররা কি করত, আমার কাছে আসতো, বুঝতো এটা জানতে হবে ওটা জানতে হবে, কি করে তারা পড়াশোনার মধ্যে ডুবে থাকবে এটাই তাদের লক্ষ্য ছিল। তখন আমাদের প্রি ফার্স্ট পোস্ট লাস্ট, স্কুল বসার আগে একটা ক্লাস নিতে হতো, স্কুল বসার পরে ছুটি হওয়ার পরে আবার একটা ক্লাস নিতে হতো, কিন্তু আমরা কোনো কষ্ট অনুভব করতাম না,
0: মানে সুখস্মৃতি,
2: সুখস্মৃতি
0: সব সময় মনে যেটা দাগ কাটে সেই রকম কোন স্মৃতি যদি থাকে।
2: ছাত্ররা সব সময় আমাদের সঙ্গে যেন, তারা এত আজ্ঞাবহ ছিল যে তারা সবসময় আমাদের কাজ করতে পারলে যেন তারা ভালো এ করতো। এবং এখনকার যে টিউশন, তখনকার টিউশনের পার্থক্য ছিল কিরকম, তারা পড়তো বইয়ের মধ্যে যেটা পারত না সেটা এসে আমাদের কাছে জিজ্ঞেস করত, এখনকার যেমন কি যে মাস্টারমশাই যা পড়াবেন সেটাই পড়বে, তখনকার ওরকম ছিল না, তারা যেন তাদের জানার আগ্রহটা সব থেকে বেশি ছিল।
0: অনেক ধন্যবাদ আপনাকে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা মাউথ অর্গানে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনলাম। বাজিয়ে শোনালেন স্কুলের ইংরেজির সহশিক্ষক সৈকত রঞ্জন ধারা, স্কুলের বর্তমান

0: ইংরেজির সহশিক্ষক অশোক কুমার সিং বললেন,
1: এই বিদ্যালয়ে 1200 বেশি ছাত্রছাত্রী পড়াশুনো করে। আমাদের গর্বের এই প্রতিষ্ঠান শতবর্ষ অতিক্রম করে 123 বছরে পদার্পণ করেছে। মহান দার্শনিক ডিউই বলেছেন, আজ টুডে নিজ বুক হুম আই রিড ফ্রম পেজ টু পেজ। একজন শিক্ষক হিসেবে আমার উপলব্ধি, যতদিন বাঁচি ততদিন শিখি। ওই আলোর পথের দিশারীদের জ্ঞানাঞ্জল সলা পায়া বিস্তারের লক্ষ্যে আমাদের বিদ্যালয়ে পণ্ডিত শিক্ষকগণ সদা ব্যস্ত সদা ব্যাকুল। বিদ্যালয় এক মহান গরিমায় উদ্দীপ্ত হয়েছে, আগামী দিনে হবেও। সেদিন হয়তো আমরা থাকবো না, কিন্তু বিদ্যালয় তার সগরিমা এবং ধ্বজা উদ্বোধন করে উন্মোচন করে এগিয়ে চলবে। চরই বেতি চরই বেতি, কালিদাস রায়ের ছাত্রধারা কবিতার অবলম্বনে বলি, বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠ তলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশোরয় বর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। আমরা শিক্ষককুল ওদের দেখে নিজেদের শৈশব কৈশোরকে আবার ফিরে পাই, নতুন করে চিনি জীবনকে। ওরা বলে আমরা নতুন যৌবনের দূত, আমরা চঞ্চল আমরা অদ্ভুত, আমরা নতুন যৌবনের দূত।

0: সঙ্গীত পরিবেশনায় ছিলেন ঘোষপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রীতি মিশ্র, অন্বেষা সামন্ত, ঐন্দ্রিলা জানা, শ্রীলেখা জানা, পার্থপ্রতিম জানা এবং তবলা সঙ্গতে ছিল দেবপ্রসাদ সামন্ত। শ্রোতা বন্ধুরা, এখন আমরা শুনব বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ননীগোপাল আদকের স্মৃতিচারণ।
1: নমস্কার আপনাদের। আমাদের সামনাসামনি কোনো স্কুল নেই, খুব কমই ছিল, এমনকি প্রাইমারি স্কুলও থাকেনি। ঘোষপুর মধ্য ইংরেজি বিদ্যালয় তখন ছিল, তার অবস্থানটা ছিল প্রথম অবস্থায় ঘোষপুর, তা আবার স্থান পরিবর্তন করে ঘোষপুরের অন্য একটা প্লটে পড়ে, তারপর 1939 সাল থেকে ওটা হাউরে স্থানান্তরিত হয়। প্রথমে মধ্যমিক বিদ্যালয় হলে পাশাপাশি একটা প্রাইমারি স্কুল চলছিল, সেই 1946 সালে ওটা অ্যামালগ্রামেট করে প্রাথমিক অর্থাৎ প্রথম শ্রেণী থেকে 6 পর্যন্ত করে পড়ানো হতো। আবার বাল্যকাল হিজলদাতেই কাটছে। আমি প্রথম অবস্থায় অবশ্য পুলসিটা প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম, সেটা আরো পুরাতন স্কুল। তারপরে ঘোষপুরে এসে ক্লাস 4 ভর্তি হই এবং ওইখানে আমার পড়াশোনা এবং স্কুল ফাইনাল পরীক্ষা দেওয়া। স্কুলটা আমি যখন ভর্তি হই তখন ওটা মাটির তৈরি বিল্ডিং ছিল। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন ওটা ইটের দেওয়ালযুক্ত বিদ্যালয় হলো, সেই ইটগুলো আবার বাদ থেকে কেনা নয়। এখন যেখানে স্কুলটা আছে ওই স্কুলের পশ্চিমে হরিপদ মান্না এবং কৃষ্ণচরণ মান্নার উঁচু জমিতে মাটি কেটে ইট পুড়িয়ে ওইগুলো আনতে হয়েছে। এখন সেই ইটগুলো বহন করার দায়িত্ব ছিল কিন্তু উচ্চ শ্রেণীর ছাত্রদের, আমরাও সেই দলে পড়ি। অর্থাৎ আমরাও ইট বয়ে এনে স্কুলের জন্য ইট বয়ে আনছি মজুরি সাশ্রয়ের জন্য।
2: এখন যার সঙ্গে আমরা কথা বলছি তিনি ঘোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ওই স্কুলের প্রাচীন ইতিহাস সম্পর্কে আপনার কি অজানা তথ্য জানা আছে, সেই সম্পর্কে যদি আমাদের কিছু জানান।
1: দেখুন, আমি অধিকাংশ স্কুল পরিক্রমা করছি, কারণ আমার লেখা 5 কোর্সের ইতিহাস আছে, পূর্ব মেদিনীপুরের ইতিহাস আছে। এখানে সবচেয়ে প্রাচীন স্কুল যেটা বলে, 1905 প্রথম হাই স্কুল স্থাপিত হয় রাইন গোপালনগরে, তারপর দ্বিতীয় স্কুলটা হয় বাল্লিবার 1913 সালে, তারপর 1915 হয় রঘুনাথবাড়ি, আর এই যে ঘোষপুর আলোচ্য স্কুলটা, এই স্কুলটা হয় 1952 সালে, এটা নবম শ্রেণী খোলার পারমিশন হয়, তা 1153 থেকে এটা ফুল পেজে হাই স্কুল হিসেবে অনুমোদন পায়। স্কুলে প্রথম ব্যাচটা ছিল 1954, আমি এখানকার দ্বিতীয় ব্যাচ। আমি 1955 সালে স্কুল ফাইনাল পরীক্ষা দিই, তখন অবশ্য 45% পেলে সেকেন্ড ডিভিশন হতো। 20 জন পরীক্ষা দেয়, প্রথম বিভাগে কেউ পাস করেনি, দ্বিতীয় বিভাগে 1 জন এবং 12 জন তৃতীয় বিভাগে পাস করে, মোট 13 জন পাস করে, 7 জন ফেল করে।
2: বিদ্যালয় সম্পর্কে আপনি স্মৃতি থেকে কিছু কথা যদি আমাদের জানান।
1: হাউরে যখন স্থানান্তরিত করা হয় তখন স্কুলের হেডমাস্টার ছিল মণীন্দ্রনাথ ঘোড়াই। আমি 1947 সালে, যে বছর ভারত স্বাধীন হয়, সেই বছর ওই স্কুলে আমি ভর্তি হই। তখন হেডমাস্টার ছিলেন হেমচন্দ্র অধিকারী, তিনি 50 সাল পর্যন্ত কিন্তু ওই স্কুলে হেডমাস্টার ছিলেন, উনি একমাত্র টিকে ছিলেন। হেমবাবুর পরে যেসব হেডমাস্টার আসছে 50-এর পরে অনিয়মিত এবং তাদের চাকুরি কাল ছিল খুবই কম। আর আমি যখন পড়ি তখন ওই যে সহশিক্ষকদের চাকরির দায়িত্ব কালটা ছিল খুব স্বল্পায়ু, মানে 3 মাস 4 মাস 5 মাস করে, যার ফলে ওখানে পড়াশোনার মান খুব ভালোই ছিল না। ওই অবস্থার মধ্যে আমাদের কাটানো হয়েছে, কারণ এসব অঞ্চলে মানে অন্য কোনো হাই স্কুল নেই, অনেক দূরে আছে হাই স্কুল, এক বাড়িচক অনেক দূরে, আর তারপর হচ্ছে পাঁশকুড়া, তারপর ময়না থানা, পরমান্দপুর ইত্যাদি। সুতরাং বাধ্য হয়ে আমাদের ওই জায়গাতে কিন্তু পড়াশোনা করতে হয়েছে।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম ঘোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ননীগোপাল আদকের স্মৃতিচারণা। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি ঘোষপুর উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। এখন আমরা শুনব বাংলা ব্যাকরণ এবং ছোটদের এবং বড়দের বিভিন্ন বইয়ের রচয়িতা এই ঘোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কালীপদ চৌধুরীর স্মৃতিচারণা।
3: প্রথমে আমি শিক্ষকতা করি রানীচক দেশপ্রাণ হাই স্কুল, যে স্কুলের আমি ছাত্র ছিলাম, সেখানে আমি 10 বছর শিক্ষকতা করেছি। আর হাউড়ে এলাম 1961 অর্থাৎ ঘোষপুর উচ্চ বিদ্যালয়, এখানে আমার জীবনের শেষ দিকের 26 বছর এখানে শিক্ষকতা করেছি।
2: আপনি যখন শিক্ষকতা করতেন কেমন করে ছাত্রদের আপনি পড়াতেন, কেমন ছাত্ররা আপনার কাছে পড়তে চাইতো, সেই স্মৃতির কথা আমাদের যদি একটু শোনান।
3: শিক্ষকতা করার সময় আমি কখনো ছড়ি নিয়ে ক্লাসে যাইনি, ছড়ি নিয়ে আমি কখনো ক্লাসে যাইনি, কারণ আমার বিশ্বাস ছিল যে আমি যদি তাদের মনের মতো করে পড়াতে পারি তাহলে ছড়ির দরকার হয় না।
2: কোন সময় কি কোন ছাত্রছাত্রীর কোন দুষ্টুমি আপনার মনে পড়ে?
3: তখন আমি ঘোষপুরে এসেছি এবং ছেলেদের তখন বয়সের তুলনায় স্বাস্থ্য টাস্থ্য ভালো, বড় ছেলে মেয়ে পড়তো, মনে হতো অনেক বড় বড় ছেলে মেয়ে পড়েছে। তো নারায়ণগড়ে আমি যখন শিক্ষকতা করতে যাই একটি ঘটনা ঘটে, তখন আমার প্রায় 11 বছর অভিজ্ঞতা এবং আমাকে দিয়ে হেডমাস্টার মশাই পরীক্ষা করতে চাইলেন হায়ার ক্লাসেই আমি কিরকম পড়াবো। পরপর আমাকে 2 ক্লাস হায়ার ক্লাসে দিয়েছিলেন, তার মধ্যে একটা হচ্ছিল আনসিন অর্থাৎ ভাবার্থ এবং ভাব সম্প্রসারণের ক্লাস। সুতরাং এইটি করতে গিয়ে দেখি একটি ছোট্ট মেয়ে বসে আছে বেঞ্চের উপর, অন্য সব মেয়েরাও বসেছে, ছেলেরা বসেছে, সেও বসে আছে। তাই ভাবলাম যে এসেছে কোনো দিদির সঙ্গে হয়তো। ক্লাসে আমি টাস্ক দিলাম, তোমরা লেখো, বলে দিচ্ছি ডিসটা লিখো। তা দেখা গেল ছোট মেয়েটাই লিখে খাতা আমাকে সবার আগে দিল। দেখেই আমি তো ভাবলাম যে এটা কি করে হলো। আমি তখন ঘুরিয়ে জিজ্ঞেস করলাম তুমি এই 12 পড়ো? হ্যাঁ স্যার, আমি পড়ি 12।

0: দুই ফার্স্ট আমি ফার্স্ট হই। তো সেই স্মৃতিটা এখনো আমি ভুলতে পারিনি।
1: তো আপনার রচনা কি কি আছে আমাদের যদি একটু বলেন? আপনার ব্যাকরণ বই পড়ে তো আমরা বড় হয়েছি।
0: ব্যাকরণ বইটা যে সময় আপনারা পড়েছেন তখন ছিল রচনা প্রসঙ্গ 9 এবং 10 এর বই।
1: একদমই তাই।
0: আমি চাচ্ছিলাম যে ওই 9-10 এর বই শুধুই নয়, আরো বই ব্যাকরণ বই হোক। এরপরে আমি রিটায়ার করার পরে 90-এর দশকে বাণী সংসদ থেকে আমার বই বেরিয়েছে এখন পর্যন্ত 39 খানা।
1: আপনার মোট কত বই আপনি লিখেছেন?
0: আমি মোট 55-56 খানা বই।
1: সব কটা বইয়ের নাম হয়তো এখন শোনা সম্ভব নয়, আপনার উপন্যাসগুলো একটু নামগুলো যদি মনে থাকে বলুন।
0: প্রথম উপন্যাস হচ্ছে হার্ট পেশেন্ট, দ্বিতীয় উপন্যাস হলো রাক্ষসী সরোবর, তৃতীয় উপন্যাস হচ্ছে বন্ধা বিভাবের, চতুর্থ উপন্যাস হচ্ছে পরাবৃত্ত, আর পঞ্চম উপন্যাস হচ্ছে জীবন ভিলা। ছোটদের জন্য লেখা গল্প আছে যেমন তুমি সংসার, ফড়িং ফড়িং, ধীরু, এগুলো সব ছোটদের জন্য।
1: আপনার লেখা তো অনেক ছোটদের বই আছে, আপনার কার লেখা পড়তে বেশি ভালো লাগতো?
0: ছোটদের বই ভালো লাগে সুকুমার রায়ের ছোটদের আবল তাবল।
1: ঘোষপুর হাই স্কুল যেটাই আপনি শিক্ষকতা করেছিলেন সেই স্মৃতিচারণায় আমরা আবার চলে যাব। সেই
0: সাহিত্য চর্চার একটা কেন্দ্র, একটা সংস্থা গড়ে তোলার ইচ্ছাটা ছিল, কিছু ছাত্র ছিল, তার মধ্যে কালীপদ আছে, কালীপদ সামাই, নির্মল মিশ্র, স্বপন সরকার, তার দীপাংশু মিশ্র, এই ধরনের কিছু ছাত্র ছিল যারা স্কুলের ক্লাস করার পরে আমার বাড়িতে গিয়ে আমার সংগৃহীত কিছু কিছু বই তারা পড়ত। এবং কালীপদ তখন আকাশবাণীর জন্য গান রচনা করার জন্য চর্চা করছিল। সেই রকম সময়ে এই হাওড়ে কথা প্রসঙ্গে আসে যে সাহিত্য চর্চার একটা কেন্দ্র আমরা তৈরি করব। তখন আমি নতুন বাড়ি করে চলে গিয়েছি, সেই বাড়িতে যেহেতু একটি বড় প্রশস্ত বারান্দা ছিল, সেই বারান্দায় বসতাম আমরা। পাঠচক্রের জন্ম হয় 1973-এ। 70-এর দশকটা আমার জীবনের খুব উল্লেখযোগ্য সময়। 1970 আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই ব্যাকরণ রচনা প্রসঙ্গ 1973-এ শুরু হয়। 73-এ হাওড় সাহিত্য পাঠচক্রের জন্ম, যার 50 বছর পূর্তি হতে আর মাত্র 2 বছর বাকি আছে। মৌসুমী পত্রিকা শুরু হয় 2006-এ।
1: আমরা সাক্ষাৎকারের একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, আপনার নিজের কিছু কথা বলে আজকের আমরা সাক্ষাৎকার শেষ করব।
0: 90 বছর এতদিন বেঁচে থাকবো এটা কিন্তু ভাবিনি, আমার চিন্তার বাইরে। সব থেকে মজার কথা যে ডাক্তারকে আমি দেখিয়ে থাকি, তিনি প্রথম আমাদের বাড়িতে আসেন দেখতে, দেখেই বললেন 100 আপনি অক্লেশে পার করে যাবেন।
1: আমাদের সৌভাগ্য, তাই তো আজ আমরা আপনার সামনে।
0: এতটা পথ হাঁটবো এটা কিন্তু আমি ভাবিনি, আমি ভেবেছিলাম তার আগেই চলে যাও, কিন্তু এখন মনে হচ্ছে যে না, হয়তো থেকে যেতে পারি।
1: অনেক ধন্যবাদ আপনাকে, এরকমই ভালোবাসা, আদর, আশীর্বাদ এবং সঙ্গে একটুখানি শাসন নিয়েই আমরা এগিয়ে যাব। ওনার সেই ভালোবাসায় মাখা আশীর্বাদের হাত এবং আদরে ভরা শাসন নিয়ে অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার।
0: তোমাকে নমস্কার না জানিয়ে বলছি শুভেচ্ছা।
1: হ্যাঁ,
0: শুভেচ্ছা রইল। আমি আপ্লুত খুবই যে এই শেষ বয়সে এভাবে আমার একটা সাক্ষাৎকার হলো, এটা মনে থাকবে।
1: আজ যে মানুষটির কাছে আমি দাঁড়িয়ে আছি তিনিও একজন সাহিত্যের মানুষ, তার কাছে দাঁড়িয়ে আমার তার কথাই মনে হচ্ছে। আজকের মতন এখানেই সাক্ষাৎকার শেষ করছি।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম ঘোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা বাংলা ব্যাকরণ ও আরো নানান বইয়ের রচয়িতা কালীপদ চৌধুরীর স্মৃতিচারণা। শ্রোতা বন্ধুরা, এই সঙ্গে শেষ হলো আজকের শিক্ষাঙ্গন থেকে। আজ শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আমরা শুনলাম মেদিনীপুর জেলার হাওড় অঞ্চলের ঘোষপুর উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছিলেন আমাদের প্রতিনিধি সৌমিতা আড্ডো।
3: নমস্কার

0: आएगा। मैं आप सभी को, पूरे देश को, भारतीय रेल की आधुनिकता से जुड़े इस बड़े कदम के लिए बहुत बहुत बधाई देता हूं।
1: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরিচ্ছন্ন শক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন চালিত এই ট্রেন সুস্থিত বিকাশ এবং বিশ্বমানের রেল পরিকাঠামোর নজির হিসেবে গণ্য হবে।
2: जींद में हाइड्रोजन बनाने का प्लांट लगाया गया है। उस हाइड्रोजन से बिजली बनती है और उस बिजली से ट्रेन चलती है। कोई धुआं नहीं, कोई पेट्रोल या डीजल की रिक्वायरमेंट नहीं, एकदम साफ स्वच्छ और सिर्फ निकलता है पानी की बूंदे। मैं इस बड़ी उपलब्धि के लिए भारत के नेतृत्व को, माननीय प्रधानमंत्री जी को और भारत के इंजीनियर्स की टेक्निकल क्षमता को सल्यूट करता हूं।
1: প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন। জলন্ধরে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সরকারের প্রতিটি কাজে নাগরিক দেবভাব এই মানসিকতায় প্রতিফলিত হয়। অমৃত ভারত প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে রেলগেটে আজ সকালে পুলকারে ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়া সহ তিনজনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10,00,000 টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন তিনি। ঘটনার পরই হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ 10 জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা 12টা নাগাদ চৌড়িগাছা থেকে ছেড়ে আসা কাটোয়া আজিমগঞ্জ আপ ট্রেন এবং খাগড়াহাট থেকে ডাউন আজিমগঞ্জ কাটোয়া ট্রেন স্বাভাবিক গতিতে যাতায়াত করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন। এদিকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার এই কমিটির নেতৃত্ব দেবেন। একই সঙ্গে রেলের অপারেটিং ইঞ্জিনিয়ারিং এবং সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগের 3 শীর্ষ আধিকারিকও এই কমিটিতে থাকবেন। অন্যদিকে এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সারা দেশে 1,90,000 কোটি টাকারও বেশি মূল্যের ক্যাশলেস বা নগদবিহীন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। সেজন্য এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের

0: বাস্তবায়ন সংক্রান্ত দুদিনব্যাপী জাতীয় পর্যালোচনা সভায় মন্ত্রী একথা জানান। শ্রী যাদব উল্লেখ করেন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ভবিষ্যতের উপযোগী স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটাল ভিত্তি স্থাপন করেছে এবং এর আওতায় 94 কোটিরও বেশি আভা নম্বর তৈরি করা হয়েছে এবং 100 কোটিরও বেশি স্বাস্থ্য সংক্রান্ত নথিপত্র বা রেকর্ড সংযুক্ত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা ইপিএফও ক্ষতিপূরণ ও জরিমানা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে বিশ্বাস 2026 কর্মসূচি চালু করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে যে এটি একটি এককালীন বিরোধ নিষ্পত্তির প্রকল্প যা নিয়োগকর্তাদের স্বচ্ছ, সম্পূর্ণ ডিজিটাল এবং সময়ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট মামলাগুলি নিষ্পত্তির সুযোগ করে দেবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে 6 মাস পর্যন্ত এই কর্মসূচি কার্যকর থাকবে। কর্মীদের স্বার্থ রক্ষা করার পাশাপাশি স্বেচ্ছায় নিয়ম মেনে চলাকে উৎসাহিত করা, আইনি বিবাদ কমানো এবং জরিমানা ও ক্ষতিপূরণ সংক্রান্ত দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধ দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বাস 2026 আওতায় 14 জুন 2024 আগের সময়কালের বকেয়া বা ত্রুটির জন্য প্রযোজ্য ক্ষতিপূরণ ও জরিমানা উল্লেখযোগ্যভাবে কম হারে পুনরায় গণনা করা হবে। এই হার হবে 2 মাস পর্যন্ত বকেয়ার ক্ষেত্রে মাসিক 0.25%, 2 মাসের বেশি সময়ের বকেয়ার ক্ষেত্রে 0.50% এবং 4 মাসের বেশি সময়ের বকেয়ার ক্ষেত্রে মাসিক 1%। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে আজ নতুন দিল্লিতে মন্ত্রীগোষ্ঠীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, রাজীব রঞ্জন সিং, কিঞ্জ রাপ্পু রামমোহন নাইডু এবং কিরেন রিজিজু উপস্থিত ছিলেন। বৈঠকে নেতৃবৃন্দ আসন্ন বাদল অধিবেশনের জন্য কৌশল নির্ধারণ করেন। উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশন চলতি মাসের 20 তারিখ শুরু হয়ে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে আসছেন। রাত 9টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে শিলিগুড়িতে বিএসএফ ফ্রন্টিয়ার মুখ্য কার্যালয়ে গিয়ে সেখানে রাত্রিবাস করবেন তিনি। আগামীকাল সকালে শ্রী শাহ শিলিগুড়িতে বিএসএফ সীমা চৌকিতে এক অনুষ্ঠানে পাহাড়ি সম্মেলন, বৃক্ষরোপণ এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন উত্তরকন্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতির এটি প্রথম দ্বিপাক্ষিক সফর।
1: These state visits are being undertaken at the invitation of the presidents of Republic of Moldova, Republic of North Macedonia and Romania. The three-nation visit is of considerable historic significance as it marks the first ever bilateral visits by an Indian president to the Republic of Moldova and the Republic of North Macedonia. The visit to Romania will be the first state visit by an Indian president in over 3 decades.
0: ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ওড়িশার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ডের বিভিন্ন অংশেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ব্যাডমিন্টনে 2 বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জাপান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। তিনি আগামীকাল সেমিফাইনালে চীনের বিশ্বের 4 নম্বর খেলোয়াড় চেন ইউফিয়ের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
2: समाचारपछि पुनः स्वागत छ श्रोताहरू। हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौँ। अबको क्रममा प्रस्तुत छ भुटानी कार्यक्रम।